সুপ্রভাত প্রিয় শ্রোতা, আরম্ভ করছো আজি পুৱা। আজি বৃহস্পতিবার, 1433 ভাস্করাব্দর, আজি শাওন মাহর 27 তারিখ, আর 2026 খ্রিস্টাব্দর আগস্ট মাহর 13 তারিখ। পঞ্জিকার পৰা পোৱা তথ্য অনুসৰি আজি শুক্লপক্ষর প্রতিপদ তিথি। আজি পুৱা সূর্যোদয়।

সভ্যতা সংস্কৃতি বীরত্বৰ স্বাক্ষর বহন করা এক প্রখ্যাত মহানগর। সুউচ্চ অট্টালিকা, প্রশস্ত রাজপথ, সংকীর্ণ গলি, অগণন যান বাহন, অসংখ্য মানুষ। একো সময় যেন মহানগরখনের বুকুত প্রচণ্ড শক্তিমান সূর্যর উদয় হয়, একো সময়ত যেন তার বুকুলৈ তরাবর শীতল হয়ে নামি আহে ডুব যাবলৈ। একো সময়ত তার বিশাল জনসমুদ্রত একোজন মানুষের কোনো অস্তিত্বই নোহোৱা যেন লাগে, কিন্তু অন্য এটা সময়ত এনেকুৱা লাগে যেন সেইজন মানুষের অস্তিত্বই সেই সমগ্র মহানগরখনের অস্তিত্ব প্রতিপন্ন করেছে। তেওঁই যেন মহানগরখনের প্রতিভু, নাইবা মহানগরখনেই তেওঁর প্রতিনিধি। শেষত এনেকুৱা লাগে যেন এই জনস্রোতর প্রতিটি প্রাণী এই অগণন অট্টালিকার প্রতি

0: অসম ডে পার ডে আগবাড়ি আছে, প্রোগ্রেস হয়ে আছে। যদিহে কিবা প্রবলেম হয় আমি ভালকে সব মিলি পেলায় ফেস করে আসো। সো যেটু পরেডর উদ্দেশ্য হয় যে আমার যেটু স্টেটর কামবুর আছে, আমার যেটু ফোর্স আছে, সবক পাবলিক টু দর্শন টু পায়। সো এইটু ভাবি পেলায় এবার তো মানে অকমান প্র্যাকটিস করাই আসিল। সো পরেড ভাল হয়েছে, আগর পর ডাঙর পরেড আছে, ভালে হব। মই সবক আহ্বান জানাও যে হর ঘর তিরঙ্গা টু ফেরাব লাগে, তিরঙ্গা হর ঘর মে ফেরনা চাই। প্লাস হিদিনা সবে মানে ইন্ডিপেন্ডেন্স ডে টু ভালকে মনাব লাগে। জয় হিন্দ, জয় আই অসম।
1: স্বাধীনতা দিবস উদযাপনের সঙ্গে সংগতি রাখি বায়ুসেনার উদ্যোগত কালি গুয়াহাটির দীঘলী পুখুরী পাড়ের যুদ্ধ স্মারকত বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানত বায়ুসেনার জওয়ানসকলে দেশপ্রেমমূলক গীত পরিবেশন করে সকলকে আপ্লুত করে। কামরূপ জেলায় স্বাধীনতা দিবসের পূর্ণ প্রস্তুতি চলিছে। উত্তর গুয়াহাটী মহাবিদ্যালয়ের খেলপথারত দিবসের কেন্দ্রীয় কার্যসূচীত আরক্ষীর 200 জওয়ানের বিভিন্ন বিদ্যালয়ের রাষ্ট্রীয় শিক্ষার্থী বাহিনীর কেডারসকলে অংশ লব। ইয়ার মহাবিদ্যালয়খনের খেলপথারত আখরা প্রায় সম্পূর্ণ হয়েছে। স্বাধীনতা দিবস সুকলমে উদযাপনের আরক্ষী নিরাপত্তা ব্যবস্থা কটকটিয়া করে তুলিছে। গুয়াহাটী মহানগর আরক্ষী তালাশী অভিযান চলাই আছে। পশ্চিম কার্বি আংলং জেলার অসম মেঘালয় সীমান্তত অসম আরক্ষী স্বাধীনতা দিবসের সময়সাত কুটাঘাতমূলক ঘটনা রোধ করার বিহিত ব্যবস্থা গ্রহণ করেছে। সীমান্ত গাঁও পরিদর্শন 24 ঘণ্টায় পহরার স্পর্শকাতর স্থানসমূহ চোকা দৃষ্টি রখা হয়েছে। রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মুয়ে আজি নতুন দিল্লির বিজ্ঞান ভবনত আয়োজিত এটা অনুষ্ঠানত 115 শিল্পীক 2024 আর 2025 বর্ষের সংগীত নাটক একাডেমী বঁটা আর ফেলোশিপ প্রদান করব। বঁটা প্রাপকসকলের ভিতর রাজ্যের 5 বিশিষ্ট শিল্পীও আছে। শিল্পী প্রেম উজা বরবায়ন আর কথক শিল্পী বিপুল চন্দ্র দাসে 2024 বর্ষের একাডেমী বঁটা লাভ করেছে। একদরে 2025 বর্ষের সত্রিয়া শিল্পী মল্লিকা কন্দলি, সত্রিয়া সংগীত তথা নৃত্যশিল্পী ভাস্কর্যোতি ওজা আর অভিনয়ের ক্ষেত্রে চেতনা দাসে একাডেমী বঁটা লাভ করেছে। সত্রিয়া নৃত্যর মীনাক্ষী মেধি, নাট্য পরিচালনার বিদ্যুৎ কুমার নাথ আর লোক সংগীত শিল্পী দিলীপ হীরালৈ 2024 বর্ষের ওস্তাদ বিসমিল্লা খান যুব পুরস্কার আগবা হয়েছে। 2025 বর্ষের খোলবাদক দেবজিৎ শইকীয়া, সত্রিয়া নৃত্যর শিল্পী নিরঞ্জন শইকীয়া বরবায়ন আর টুকারী গীতর শিল্পী হীরকজ্যোতি শর্মায় ওস্তাদ বিসমিল্লা খান যুব পুরস্কার লাভ করেছে। এবেলি দেশের মুঠ 7 বিশিষ্ট ব্যক্তিক সংগীত নাটক একাডেমী ফেলোশিপ একাডেমী রত্ন প্রদান করা হয়েছে। সংগীত নাটক একাডেমিয়ে 2024 আর 2025 বর্ষের সংগীত নৃত্য নাটক লোক জনজাতীয় আর পুতলা নাচের পরিবেশ্য কলার বিভিন্ন শিতানত সামগ্রিক অবদান আর গবেষণার 108 শিল্পীক সংগীত নাটক একাডেমী বঁটার বাছনি করেছে। অরুণাচলের সীমা সমস্যা শীঘ্রে সমাধান হব বলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় দাবি করেছে। মিংমাং বদতির ঘটনা সন্দর্ভত প্রতিক্রিয়া প্রকাশ করে মুখ্যমন্ত্রী কালি এই কথা সদরি করে। কয় যে সীমান্ত থাকা সরসংখ্যক গাঁওয়ের ক্ষেত্রে অরুণাচলের সীমা সমস্যা সমাধান করা হয়েছে। মাত্র 5 অঞ্চলের 52 গাঁও এটিও সমাধানের রয়ে আছে। কয় যে সীমান্ত উন্নয়ন বিভাগের তথ্য অনুসরি 123 গাঁওর 71 সীমা সমস্যার সমাধান হয়েছে, বাকি 52 গাঁওরও সমস্যা সমাধানের দিকে আগবাড়িছে। তেওঁ কয় যে যি 5 অঞ্চলত সংঘাত আছে সেই অঞ্চলৰ আৰু অৰুণাচলে ইতিমধ্যে আঞ্চলিক সমিতি গঠন কৰিছে। 5 অঞ্চলৰ এজনকৈ কেবিনেট মন্ত্ৰীক লৈ 100 আঞ্চলিক সমিতি গঠন কৰা হৈছে বুলিও তেওঁ জানিবলৈ দিয়ে। তেওঁ কয় যে অৰুণাচল চৰকাৰে এনে সমিতিসমূহ গঠন কৰিছে। গুৱাহাটী উচ্চ ন্যায়ালয়ে জুবিন গাৰ্গৰ মৃত্যুৰ গোচৰৰ 2 অভিযুক্ত অমৃত প্রভা মহন্ত আর সন্দীপন গার্গর জামিন আবেদনের শুনানি আজি গ্রহণ করব। জামিন আবেদন দুখন শুনানির ন্যায়াধীশ অঞ্জনমণি কলিতার বিচারপীঠত তালিকাভুক্ত হয়েছে। ইপিনে ফাস্ট্রেক আদালতত গোচর ধারা আরোপর নির্দেশক প্রত্যাহ্বান জানায় অভিযুক্ত শ্যামকানু মহন্ত দাখিল করা এখন আবেদনেরও উচ্চ ন্যায়ালয়ে আজি শুনানি গ্রহণ করব। উল্লেখযোগ্য যে সিঙ্গাপুরত গীত পরিবেশন করবলে গৈ অবাঞ্ছনীয় পরিস্থিতিত দেহাবসান হওয়া জুবিন গার্গর মৃত্যুর অহা 19 সেপ্টেম্বর এবছর সম্পূর্ণ হব। এই পর্যন্ত শিল্পীগীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার হওয়া এগারী অভিযুক্ত জামিন লাভ করবলে সমর্থ হওয়া নাই। আপনাদের পুয়ার আঞ্চলিক বাতরি শুনেছে আকাশবাণী গুয়াহাটী কেন্দ্রের। এটা আহক নিরুপমা বরঠাকুরের সঙ্গে আজি গুয়াহাটীর প্রকাশিত দৈনিক বাতরি কাকত সমূহের প্রথম পৃষ্ঠার মুখ্য বাতরিত চকু ফুরাও।
2: রাজ্যত খাদ্য সামগ্রীর আকাশলঙ্ঘী মূল্য বৃদ্ধি, অসম অরুণাচল সীমান্তত উত্তেজনা অব্যাহত, জুবিন গার্গর হত্যার গোচর সন্দর্ভত সাক্ষ্য দিবলৈ আহিব সিঙ্গাপুরের 10 প্রবাসী অসমীয়া আদি বিভিন্ন বাতৰি আজি গুৱাহাটীৰ প্রকাশিত বাতৰি কাকতসমূহৰ প্রথম পৃষ্ঠাত প্রকাশ পাইছে। রাজ্যের শেহতীয়া প্রলয়নকারী বানত সর্বশান্ত হওয়া লোকসকলের মুখ্যমন্ত্রীর সাহায্য পুঁজির ধনেরে মডেল হাউসিং কলনি নির্মাণ করা হব বলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় প্রকাশ করা এটা বাতৰি দৈনিক জনভূমি কাকতে মুখ্য বাতৰি হিসাবে প্রকাশ করেছে। বান সাহায্য প্রদানের নামত বিভিন্নজনে সংগ্রহ করা ধনের উপর সরকারে চোকা নজর রাখিছে বলে মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া প্রকাশ করার

0: জিলাৰ নেহৰূপ অনুষ্ঠানটি শুনিলে। আজি আমাৰ সৈতে আছিল কামৰূপৰ আমাৰ সংবাদদাতা কৌশিক দাস। এয়া আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহু। এতিয়া শুনক হৰ ঘৰ তিৰংগা কাৰ্যসূচী উপলক্ষে অসমৰ মাননীয় ৰাজ্যপাল লক্ষ্মণ প্ৰসাদ আচাৰ্যই ৰাজ্যবাসীলৈ জনোৱা এটি আহ্বান।
1: মেরে প্রিয় অসমবাসী নমস্কার। তিরঙ্গা আমার শান, আমার মান ও আমার পহচান হ্যাঁ। ভারত কি একতা, অখণ্ডতা, স্বাভিমান ও গৌরব কা প্রতীক হ্যাঁ। তিরঙ্গে মে আমার রাষ্ট্রকে সংকল্প ও উজ্জ্বল ভবিষ্য কী ভাবনা নিহিত হিসমে আমারে অসংখ্য স্বতন্ত্রতা সেনানিওকে ত্যাগ, তপস্যা, সংঘর্ষ ও বলিদান কী অমর গাথায় সমাহিত হ্যাঁ। আমারা তিরঙ্গা হমে মা ভারতী কে লিয়ে সমর্পিত হোকর কার্য করনে কি প্রেরণা দেতা হ্যাঁ। আদরণীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জি কে আহ্বান পর মে অসম কে সভি নাগরিকোঁ সে আগ্রহ করতা হুঁ কি আপ হর ঘর তিরঙ্গা অভিযান মে সহভাগী বনে ওর আপনে আপনে ঘরোঁ পর তিরঙ্গা ফহরা কর রাষ্ট্র কে প্রতি আপনি শ্রদ্ধা ও প্রতিবদ্ধতা ব্যক্ত করেন। ধন্যবাদ। জয় হিন্দ।
0: হাড় ঘৰ তিৰংগা কাৰ্যসূচী উপলক্ষে অসমৰ মাননীয় ৰাজ্যপাল লক্ষ্মণ প্ৰসাদ

রূপ কুমার রাঠোরের কণ্ঠ গীতটি শুনিলে। এয়া আকাশবাণী গুৱাহাটীর মহাবাহু, শ্রোতাসকলে শুনে আছে হিন্দী সিনেমার গীতর অনুষ্ঠান। এবার এয়া মিশন কাশ্মীর সিনেমাখনের এটি গীত, গীতর কণ্ঠ শঙ্কর মহাদেবনের, গীতর কথা রাহাত ইন্দোরীৰ।

0: কথাখিনি মার্কাণ্ড মুনি মাত দিছি
1: যে শুনাইছ
0: যে বাপু তুমি
1: এই প্রশ্নের উত্তর
0: তুমি সেই বিন্ধগিরি পর্বত যে দেখিছা
1: লৈ যোৱা
0: তাতে তুমি এই তোমার চারিটা প্রশ্নের উত্তর
1: ধর্মপক্ষী চারিটা আছে
0: আর সেই চারিটাই
1: ধর্মপক্ষে তোমার উত্তর দিব
0: গতি তুমি সোনকালে
1: তালৈ যোৱা
0: কারণ তোমাকে এই প্রশ্নের উত্তর দিয়ার মোর সময় আর
1: না
0: এই কথা শুনার লগে জমিনে এটা মাত দিছে
1: যে গুরুদেব
0: এই যে গুরুদেব
1: যে সামান্য পক্ষী চারিটাই মোক উত্তর দিব
0: গতি আপনি নিশ্চয় সেই পক্ষীর কথা
1: মোক কব লাগি।

লাগে আকাশবাণী গুয়াহাটি মহাবাহু বিরতার জৈথা কেথানবাং নিলি বন্তিটি মুক্তি ইংডেং নের কেপ কেপ ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্স ডে কাতালন পঞ্জিয়া ফান আংবং আর নিশি কিডু আহু ডেট কাপড়ে কাপড়ে আংকাং আসনসি আসাম লংতা কাতালন আফান চিসি চেদাং পনলু গুয়াহাটি খানাপাড়া ভেটেনারি কলেজ কাপাথুয়া ক্লামলং রায়কম আসংজাল আপেনপাড়া মিলিটারি আজাবান আতমা পারেড আফান সিকি কিক্লেম পন পেটাং পনলু আর্নিবাং কানবাং আসনসি নন আদিহুতা স্টেট গভর্নমেন্ট আহিন পেন খানাপাড়া আলং ইন্ডিপেন্ডেন্স ডে কাতালন পি পেডোপনপো চিফ মিনিষ্টার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সি পাইপাইনি ফাই ক্রিপ আদা পরফাই সিরকেপ আহু ইন্ডিপেন্ডেন্স দি ডেট আলামা ইংথুরপনপো লাপেনডেট আফি চিফ মিনিষ্টার পেন রাইকম লাপেন পারা মিলিটারি আতুম কার্ডম ডেংপনপো নন আদিহু খানাপাড়া ইন্ডিপেন্ডেন্স দি কাতালন পন আসাই আলং আসাম পুলিশ বিরাঙ্গানা সি আর পি এফ এস এস বি সি আই এস এফ বি এস এফ জি আর পি এন সি সি লাপেন ডগ স্কুয়েড জগজা ইংকয়রা ফ আসং আতুম চেপাতি দুনপো ত্রিপুরা রাইকম আসং পেন ইসি হামফাং আতুমতা পেরেড আলং চেতং দুঞ্জি পাতুমি আর্নিকাং সাম আসাম পুলিশ আকেহয় হরমিত সিং সি খানাপাড়া কাপাথু আকলাম আলং দামসি কিসি কেদাং লাং হুমরি দামলু লাপেন আলাংলি হর ঘর তিরঙ্গা অভিযান কাপিচুন পঞ্জি আফান কাদু কাবি আফানতা চফা পনলু ওয়েস্ট কার্বি আংলং আহাওয়ার আসাম মেঘালয় জাপেক জাহয় আলং আসাম পুলিশ আতুম ইন্ডিপেন্ডেন্টলি আপর আহুদ সলুক সদা কেখাং পন আফানা কেনাং সদা কেংকাম ডেং পনলু জাপেক জাহয় রংকা হুমরি ঘন্টাইং কয়রা প্লিটা কেতন কেলাং গালকত সলুক সদা কেদুমিমি আদি মালং কেতন গেলাং পার্সি পনলু আপার আসাম আলং কেপ্লাং পন লাং কেঠি আসাই আলং সিকা সুরি কোরোর ইসি সোসিয়াতাংকা নাহক পনলু পুসি চিফ মিনিষ্টার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা পচাতাক পনলু দিসপুর আলং পাতুমি কাপি দোপন বীরতা পাংদাক আমে আলং শিবসাগর চৰাইদেউ যোরহাট লাপেন গোলাঘাট আহাবার লাং কেঠি আলং কানাহক লাপেন সরকার কেডেং পনা কেংকাম আলাম পাচাতাক পনসি চিফ মিনিষ্টার কানিংজি শিবসাগর লাপেন চৰাইদেউ আফানা কিমি আর্জি পেন কিকিম পঞ্জি পু কামাথা আলামতা পাচাতাক পনলু আলাংলি কানিংজি স্টেট গভর্নমেন্ট আহিন পেন লাং কেঠে আহুদ কানাহক দুন কেথেনাই নেপালি খুঁটি মাজগাঁও বামুনপুখুরী কমলাবস্তি আংকাং পেন কানাহক দুন নাই আরাদা তুমফান আর্জি কেডিং ও আবার সাই আজক পেন কেরা পঞ্জি আফান মাথা মুন্থি পনলু চেলং চাইনং কানাহক কেঠে দুং আংকাং আলং চুলাং কাপেলং আসেন্টার কাপেমান পন আফান মাথা পনলু পুটা আলাংলি ডক্টর শর্মা নিংজি কাপেজক লাপেন কেরাব অভিযান আংকাং পেন লাং কেথে আলং কানাহক দুন হাওয়ার প্লি পেন ফাইসুরি ট্রক কেবরা প্লিরা ফারুনের কেবরা সির কেপ কেবরাই সি আহেম তুন আতুমফান সিকা সুরি ক্রেপ হ ফ পাজির পনসি সিকা করোর সির কেপ কেবরা ট্রক সি রা লাখ থং কেবরা প্লি আতঙ্কা পেজন পনতাংলো লাপেনাপাড়া হাওয়ার প্লি পেন লাখ প্লি আহেম তুন আতুমফান পাই পাই নিফাই ইসি অরুণোদয় আতঙ্কা সিকা সুরিহিনী রা ফারুক ফ পে বাদ পনসি পাজির পনলো পুচি মিনিষ্টার পাচা তাকলো লাং কেটেকে পেনাং চিংথুর লো সেটা হাওয়ার ট্রক সি মালম ননপুর আলা আন চিংথুর বীরতা লং পন পেলাং লাংগেথে আলং ননপু আন বাং ফারুই সিরা প্লি আতুম আপ্রাণ দাম তাংলু ইন্ডিয়ান বটর হামফাং পেন বীরতা কাপাচাটাক পন আটেং আর্নি সি সি আংবং আর্নি সি নিনি আংবং গুয়াহাটি রংসপি লাপেন আদোংারাই আংকাং আলং আরবি লাপেন সিনিং কাকুরং দোতাহাই এস ডি আর এফ হামফাং পেন বটর লামথের আনাত লাংপনসি গুয়াহাটি রংসপি আরাত আতুম ফান আকেনাং সৎ কাচেরি পঞ্জি আফান চফা পনলু প্রেসিডেন্ট সাংপি দ্রৌপদী মুর্মু পিনি দেলহি সায়েন্স ভবন আলং কাপি দোপন কাচেতং আলং বাং ফারুই সিরা ক্রিপ হনসেরে বাং আতুম ফান সুরিহিনী রাইং কয়রা প্লি লাপেনিং কয়রা ফ দিহিনা নিংকান সঙ্গীত নাটক একাডেমি আনং এ লাপেন ফেলোশিপ পি পাজির পনলু নং এ কেলং আলং স্টেট পেন বাং ফ হনসেরে আতুম দু হনসেরে বাং প্রেমা উজা বরগবায়ন লাপেন কথক আহিন বিপুল চন্দ্র দা সুরিহিনী রাইং কয়রা প্লি আফান একাডেমি আনং এ ডেং পনলু লাসনসি সুরিহিনী রাইং কয়রা ফ আনিংকান আফান সত্রিয় কেকান বাং ফি মল্লিকা কন্দলি সত্রিয় সঙ্গীত মাতে একান বাং ভাস্কর জ্যোতি উজা লাপেন চেপারজান বাং ফি চেতনা দাস একাডেমি আনং ই আফান ইংবাই পনলু নন আদিহু ডেট পেন বাং ট্রক্সি আফান ফেলোশিপ একাডেমি রত্ন পাজির পনলু বীরতা পানসি কাঙ্ক্ত নিকলো

লাগে আকাশবাণী গুয়াহাটি মহাবাহু কার্বি এংডেং এলং নীলি বন্তি তিমুং পি কাদু গাভিয়া ফান্ডা কার্ডং পাজিরসি কার্বি এংডেং পথ ডাং পন্থল পিনিকে পাই পাই নিফাই ক্রি কেথম থেমানানি কার্বি এংডেং গেবাং মিডিয়াম ওয়ে পেন মিটার ফারু প্লিরা ক্রি ইসিরা টকবরা ফ কিলো হার্স পেন ফারু টক্সরাইং করা সির কেবলা পেন মেগা হার্স পেন লে ফারু ইসিরা ইসিরা টকবরা ট্রক হেনল পিনিকে থেমানানি আপৎসি পিনি লুনাংডেং এলং পেন লুনবারি মাংডেং পেন আপ্রাংসি আলুঞ্জির আর্জিক সেনাং কিলুঞ্জি মনসিং লিখি আলুনালাম থি হেম্ফু কেপ্লাং আলুন

0: লাকে আকাশবাণী গুয়াহাটী মহাবাহু লুণবাড়ী মাংডেঙালং পেন মনসিং লেকথে কিলুন হেম্ফু কেপ্লাং আলুন আর্জুলং টাংলো আদন্থু আলুঞ্জি আর্জু জিয়াপ্রাং পিনিয়া সারলামথে আর্জুক সেনাং পিনিয়া সারলামথে চৌরিসি চলং মান্থু আলাংপং ক্লেম রক পেন কেফুনাং লামথে কেমান মান্থুলে চজি ফুলোতে আপ্রাং কে অকরি নাংজি লাঙা অক লাংপং আরলু থাবলোতে মান্থু মানপু আনকে চলংপো কিপুদামকে জাত আহরমুতা পালংজি পুলুতি আপ্রাংকে চেপাদুক নাংজি লাপেন মানিয়াবাং থাং আসন আবিবিতা ক্লেমরক আমান এসন আকে সুং ফুলক আহুত কিপুদাম আলামথি পিনিয়াস আলামথি লাপান হেনল লাগে আকাশবাণী গুয়াহাটি মহাবাহু কার্বিংডেন কেবাং মিডিয়াম ওয়ে পেন মিটার ফারু প্লিরা ক্রি সিরা তকবরা ফ কিলো হার্স পেন ফারু টকসিরা ইংকর সির কেবলা পেন মেগা হার্স পেন লে ফারু ইসিরা ইসিরা তকবরা ট্রক হ্যান্ডল
1: পৃথে হাচে দেট পেন ইলিতুম ওসো আচে তেকে রট

0: লাপানাপর ফুলমতি তেরন পি তো আই কে থানা লুঞ্জির আর যদি একটা ফি আদন্থু লুনবাড়ি মাংডিং প্যান লুঞ্জির আর যদি আপনার চিহু চিপুট আলামজির আর জুয়েছে না পিনি চিহু চিপুট আলামজির আলং চেক লাপেন কার্বি আজুতাং বাংসুয়া পোঠাক চিহু চিপুট আলামজির আর জুয়েছে না চিহু চিপুট পঞ্জি মন্ডল তেরন লাপেন রঞ্জিত তেরন আংবং
1: বিনি লাদাখ অল ইন্ডিয়া রেডিও গুয়াহাটি স্টেশন লাপেনকে স্টুডিও লং লোথান বাং এসিস্ট্যান্ট প্রফেসর আকে হাই মন্ডর তেরন কার্ডম
2: কার্ডম
1: তেরন আকে হাই পিনি তুম কাছে থানাম জেলাম থেপি বাংকে ইলি তুম কার বিয়ে খায়ালং চেক ইংহিন পেন কাচেরাপ কো পুসন লমা লাপেন লাবাং সোয়ার দিকে পু আন্দোলমা লাকা দো কাবে আলাম জিরা পুঠাকসি চিহ জে পুটপন পো তাতে ইলি কার বি তাই খায় গ্যাং ঠিমা পোসি মুনির ইনুট পিরথিয়া চে দেট পেন হা চম রং মে চে ওই আন লা আকে ডিং পি আজাক লং ইলি কার বিয়া তুম লা চেক ইং হিন কাচেরাপ কু পু আন্দোলমা আপ্রাং সি লাবং সলাম জির নাংলি থানে থা
2: কার্বি আখ্যাং বং চেক ইং হিন লাপেন কার্বি আখে কাচেরাপ থেতান বিনং আথেকে মুনিত আমাহাং কেথেক পেন চেংল হু আমে কিচি কারহি কারজি আন্তা চেক মেহে কাচেরাপ ল লাসি লাবংসো আলামা বাংকে লাপুহেন লিতুম কার্বি আতুম আকো পেন হিতমে পৃথে কে হাচ্চে কে দুদুন আহুত পেন মুনিত ইনুত জং সে পৃথে না হাচে লিপুর দাংতে হালা বাংসো হুট কে চেং চেং পৃথে হাচে দ্যাট পেন ইলিতুম উসু আচে তে কে রট পুসিপু হালা সোহর তামে ইলিতুম চেক মতে কে ফু বাংসো আর নু তারনো পুসিপুল বারনো হালা সয়সি ল্যাং কে সুপেন উপসি পাং সাম্প আথে মাহালা দাক কার্বি তুম হালা সোহরতে চিনি পেনে ইনফেকশন ব্যাকটেরিয়া দোকক না পজনে সি ল্যাং সুপেন উপসি পাকলিং সি কিসু
1: কিসু কিউ না পি দোকক না
2: পি দোকক না লাসি হালা সোন আতারনো পি একাং দুক পেন ভেন এট সি আচিতি কেরত ই লপেন হালা সচিতি তা পুলে গরম সরকালি হালা তা ইসিয়ালাং পং লং থাপসি হালা সোয়ারলু মাংথিন হেটসি আকো লা হেমা সারনু গেক্লো জাং কুরালং সনসি কি পিপ
1: আবিন আর বাং কে ডাক তারনো তা চেকিং হিন বেসিক এন লো
2: আপেন
1: হালা আচে তে ইনো দ্যাট পেন কি বি ই আলাং পং তা চেকিং হিন
2: চেকিং হিন বেসি কাছে রাব লো লাসি চেকিং হিন বেন কাছে রাব দো
1: লাপেনান পার কে
2: লাপেনান পার তা দুই গ্লাং লাদাক ইরে তুম কাদু কবিতা চিনি তাহাই ক্লংক্লোর আথে কার কি তিব তাপু ক্লংক্লো ক্লং সিগে ক্লো ল ক্লং সিগে দো কার্বি তুমা হেমকে হালা সোতা আথে কার কি তি পেন চেংলক কা দো কবে হেতা মেলে তুম চর ক্লি চো ফেজে লং তা চেকিং হিন মেন সিকে চেরাপ ল দাদা কে চেং চেং পেন তা
1: তাংতে নাংলে বাং আরো সে থান বাকিং থেগি মা ইলি কার্বে খাই লং বাং কে চকলেম চোদা মহুত কে দো কে থাকু পুসন মা চেকিং হিন কো সন সিকে এন মা লাকা দো কলাম জির পুঠাক থান পজির মিজি মা তরন কে হাই
2: তো বাং সালাম চে থানাম ইগনা ইলি তুম চেকিং হিন পেন কে চেরাপ আফ্রাং সি নিলি কে থান পঞ্জি বাংলা পুহেন ল মেথাং হেম কাচু বোচে হেম কিকিম কেরাং সেতামে ইলিতুম কেফু চেক পেনসি এন ল পেনচেং ল আংসং আসার নংকি দ্বীপ আন্তা পুকালি এজাহাক আহেম কিকিম বাংকে ফেলাং এন এসি ক্লং বেন প্রুসি আসার নংকি দ্বীপ আর বি পালিলে পিন লাপুতাদু হা ফিসার পুসার আং থুন পেন সেতামে লাপুসন আহেম তাদু তাক কে অংদুং কে ফেলাং চে দ্বীপ সেতা চেক পেন হেতামে বা কে ফৌ পেন হেতামে লে তুমা সারনং দেবমে হালা সো সারনং কে দেবকে আহিরিন জিনতাক আর পং নাংরি আর পং কে হপ পুনয় কে ফো জিনতাক পেন সি এন জি কে ফো জিনতাক ইং দেব মুচত লাপেন চেংলক ইলে তুমা সো কে দো কে থাক হেম লং সেতামে ইলে তুম হেম তাপ কি কিম লাতা চেক কে ফো পেন ল লাপেন হেম থেং সং কি কিম চেক কে ফো পেন ল ইং হিন পেন ল লাপেন হেম তুন কি কিম হেম পি লাপেন হং ফারলা লা আন সে তামি লিতুম চেক ইং হিন পেন কি কি কিম কে রং পেনসি লিতুম কে দু কে থাক ল লাপেন আন পার হিতামে ইলিতুম আলন কি পি আলির কি পি লাপেন হালা চুকি চকাম লং কে অত হরমু নকেক নপাক আবে কে থন আন তা লিতুম কে ফু ইং হিন
1: চেক আ ফেবে জি কে
2: লাহাই পেনসি কে এন পনসি লিতুম কে চেরাপ থেতান বিনং কারবি কে পেন চেক ইং হিন কে চেরাপ থেতান বিনং পলাম কে লা পুসি লিতুম
1: দাসি ক্লাং ডাক ল
2: দাসি ক্লাং ডাক ল
1: আহ কলাম জিরল আন্তে তিরোনা কে হাই লাপেনান পাটা ইলি তুম আর নিবাং কেনাং সত

0: beleng hai khrung ta ho buruk ta ho jake ta ho pol hai ta tum il tum a khai long bang ke ar ni bang si ken pule pudis tam me
1: kala
0: an ta la hai ke en hormu ko bi pilo manang li jong ami ma son sani ba
1: to la ta chathal ma lo dang la song bang ani wang ke en ka chirap la ke thetan binong lo ili tum kichu ji phan ani wang sok ko chuti sok chuang khrung asok tok let itu masang ke congrap ta beleng nang ji ingkrung nang ji hoton nang ji
0: tar nang ji
1: tar nang ji kete phanda tar nang ji tar ki buta ha ke pho atar lo ha emme ke jang mate ke bebe phanda tar lo lasi la penan parta ili tum asang rangtik mitik long thap et sitame ili tum hala e hem tu ni silong itum bangko ansi
0: chujima
1: asan ki chujima hala so phanta karbie tum la anda scientific ili tum anchu pudu আনচহ বু প্রুপ লো পোলতাংতে বাং ফচো দুন প ইলি তুম আনচহ বু প্রুপ রাই বেং লো পোলতাংতে হেমতু নি সিলি তুম বাং থ্রক্সি বা বাং ক্যাপসু লং পো লা পুসন দা ইলি তুম লা পান সাইন্টিফিক লাসি হালা সি তামি তুম এ কেতেং ই ফার্মান্স কে আনচহ পুসি পু ইগলা লাতা হিরিন জিন তাক পেনসি কি বু লা পেন দা এ সন্দ ইগলা এ আকে হাই এ চেক হিরিন জিন তাক পেন ইলি তুম হালা সুহু দ বাং কে কারবিয়া খে তুম ইলি তুম পিরি কিছু বি ফানি তামে কোনার নে নন সোনার গডরেস তো আত্রাং পুক আবিলো
0: আবিলো গলাঙ্কাল
1: হালা সহতা মে তুম তে হাক খালুন বসিপু খালুন বুতাপু হাক খালুন বুতাপু কাপরে কাপরে হালা সো
0: মারজং
1: মারজং বুতাপু লাই হে তামে লে তুম গলা হে কে ফো জিনতা চেক জিনতা পেনসি কি বু সি এ তুম পিরি কিছু থা পান্তা কি বি গলো
0: লাগে আনি বাং সি লে তুম কেনাং
1: সো আনি বাং সি কেনাং সো গলো কে
0: তাতে লাং সো হেরি জিনতাক আং বং পেনালি মুপেন কাই ফোলাম সি কে ওং বাং কেনালি আর দিকে পি নলম কে ওং বাং কে এ আসন সন চেক তা দো ও এ আর থেম তা হ ইং হিন তা হ চেক কে মে তা হ চেক বাং তাং তা হ চেক দো তা হ ওলা পুসন পেনাং আনা আফাই দো দো
1: দো কলাং
0: তাতে কলো বং সি ইলি তুম আখাই লং কে এন আকে ওং মুসত লাপেন লাকে নাং সত কলো বং লল
1: লাবাং সং বং কে কাচিরাপ ইয়া তা সন লো কাদু কবিতা লালে এনচট পুকালি হালাকে বিকক হালা বিকক লাসি এনচট জি পুকাইল কাদু কবিয়া তামে ইলি তুমি কারবিয়া খে পেঙ্গে চেক ইঙ্গিল মেঙ্কে কাচেরাপ লক বিন্ন হলকে বিসারালাম ইলি তুম কে ফো পেনকে তার লেংল এমে কে জাং কে বেবিয়া ফান পেন চেংল কাদু কবি হালা সহ বাংকে নন সন সে লাংবং তাং হক কপিনে পু লাং চুয়ান নাম তাইল লাং চুয়ান নাম তা লাং থি পেন চুয়ান ল ইংলং নাম ল পুলো তাং তে চুতুন চুদাং মতে কে ফু পেনসি আন চুতুন চুমুং ল হান চুমুং ল লাং কে সো পেন তামে কে ফু পেনসি এন ল ঠিক সনা থাকসি ইংহিন পেন কে চেরাপ তা থেতান বিনং ল ইংহিন পেন জাসমেত পেট পেন কে চেরাপ ইলি তুম কারবিয়া খাই কে আকো পেন তা ইংলং আরিত কিছু তো কি হতা ভু কি হুং ভু ফ্রি কি হুং বাথিলি এন ল ইলি তুম আরে সিম ল
0: কালাং ল কালাং
1: লাসি হাল বাথিলি হেতামে চেক বাথিলি মতে এ কে ফো বা থিলিয়ান পার্টে ইংহিন বা থিলিসি কে জমে জোজিন পোলাকে আপ ইমে পেগল লাগে লাসি ইংহিন পেন সিকে এন লাপেন ইংহিন পেন কে এন বাংকে বা থিলি চট খালি ইলি তুম হালা ইলি তুম লা কাপ্রেক কাপ্রেক মুড়ি কে সয় মুড়ি টংপো আলং পোতামে মুড়ি জাং কেক লং পোতামে বা পংসি পোতামে ইলি তুম ইংহিন পেন কে এন বাংকে লাগে মেমু চট আর কি মেমু চট লা বসন্ত দৈগল লাপেন ইংহিন পেন বাংকো ইসি দো থুলাং ইলি তুম ইংহিন পেন বাংকে জাসমেত পেট পেন আকে সার টং চেপা চিন পোনা চিন লাতা ইংহিন সি কে এন আথেমা ইংহিন লং পিপল সি কে এন কক মা ইংহিন বাংকে আপুম বিচেত জি লাপেন হালা আংকুর লং আসাপ সো কেক ওয়ান পপু সাবুরা তুই চেপা চিন বন্তা চেপা চিন পন মে ও লাগে ইংহিন পেন ল লাপেন দুথুলাং ইংহিন পেন ইলি তুম কাপ্রেক কাপ্রেক আসন তামে এ ক্রং চুই ধপে নে পোতামে ইংহিন মেনতা এনমে চেক মেনতা এনমে কে ফু মেনতা এনমে ইংহিন পেন লাহাই কে সয় কে রেট পেনাং আনা মুড়ি জাং কেক পেন চেংল কতা ইনস্ট্রুমেন্টাল এলং হেতামে ইংহিন পেন কে ইলি তুম ইউজ পনল মতে এন পনল আসি ইংহিন মেনতা কার্বিয়া খেয়ে লং বং কাচেরাপ লক দক
0: লাপেন পাটা লাপন সিরাটা ফানকে পাচিনি যে ফানা বাংকে এলি তুম খায় লং কার দম কার দি কার ক্লি কা ফেজো হুট ইলি তুম চেক পেন ইংহিন পেন কোপানা কা চেরাপ
1: তো বাংস আকার জু বাংছে থানাম ইগনাং উন আন বাংকে নিলি কা পাকলার বজি ফান বর ইপ ইলি তুম কার দম কার দি জাসা মেট পেট পেঙ্গে তুম কার পি কা ফেজো লাই হেনল ইলি তুম চেক ইংহিন কে ফু পেন বাংকে ইংলং কে দো ইলি তুম আকার বি তুম আন কে ইলি তুম কে ফু পেনসি বাংস কার দম কার দি হুট এ আলং পং পুনয় আং হয় পুনয় আপুত পুনয় তাইলে তুমি কে ফু পেন সেন ল থই কে দরকার বি তুমিকে কে ফু বাংকা শিক্ষাক দোষী চেক দল ইংহিন পেন হাই এনপন ল আথেমা আরজাংকে ইসিয়া পরে চেক আতুক আংতুক বাং প আরো সেন জক প আরজাং এনং চর জি সেটা ইসিয়া পরে কে সার হোটকে আলং পং ফ্লাক ন

0: আগে লাসি লিতুম ইংহিন হালসুত এখে এন্দুম দেল মতে কাইফো আলাম ল লাসি কারক্লি কা ফেজোলং চেরা ব্লক পলাম মাংকে লিতুম লহেন ল ইলিতুম হেমাংতার চরক্লি জি পুতামে ইলিতুম আলাংপং আং হয় কে চেক হেনাং কক মতে ইংহিন হিত এনাং কক মতে কাইফো এনাং কক লাপেন দথুলাং কারক্লি কা ফেজো আহুত হালসু কে এন পেন লাপেন কারবিয়া খেই ল আকো কে চেরা ব্লক খাও কিছি কে জাং অন্তা লিতুম দুক
1: আহক ল
0: আথেমা কারক্লি হুটকে ইলে তুম লা আলাংপং হইসি এন চটপ সেটা মুনিত আকাই আচাম গে দাম হুট মতে আমি কিচি হুট হালাসো তালা চেক পেনসি ইলে তুম চিরাব লক ল আথেমা লা সোপির থে পেন হালাসো পির থেকে দাম ইয়ে ফান ইলে তুম চেক এনাং কক হালাসো চেক এনাং কক লা পহেন ল ন নাকাই বাংকে পুকালি ইলে তুম এ চেক এপুম লং রাক পন লকে চেলাং নোরেম চেলাং নোদাক লাসি ইলে তুম এ দোলা সারকু আরু আতু মলং দো পুলদাংতে কারবি তুমারন পেন আবান্তা পেন হরবং পেন হাং আলুন পেন হাং নামপ লাসি নন কে জিরপো জিরপি কাপ্রে কাপ্রে কা খাই পেন তা নাং দুনি দো পসি লে তুম দোলা সারকু পেন চেক পেন সমার সি লে তুম কে পন পন লাসি চেক পেন চরাব লক বিন নং
1: আলন বলন কি পন
0: আলন বলন কি পনিং দোলা হে লা পেন নাম্বার তা দোলা হালা দাক ইসি দো থুলাং লা পুসন ল হালা ইলি তুম লা আমি পি জুদ্দেত আফি সেতামে ইলি তুম হাদা আসের পুসি পুজি লা আসের কে মো সক পাম্বারলি নহুত মতে মো চমাংকা নহুত হালা সুত বাংলা সো সের লং তা কিং পাই দা কাঙ্গি লাপেন আকেং ইথুম দা কাং তা দাকি চেক পেনি ল লাসি
1: লা পোনা গা চেরাপ ইলি তুম খাই লং তা নং তে নন ইলি তুম গা চিং ওয়াই আলাম হুত ইলি তুম লা বং সলাম বিনপুর পন মে চেক ইং হিন লে আবে তে ইলি তুম আকাই লং বাং কে আজুতাং প্লেং প্লে পুলে পুজা সকে পুবার পিকালি
0: কালাং আহ লাপেন দাকি থিয়ে দ চুলাং ইলি তুম লা আনচত কেলি ইলি তুম চেক ইং হিন বেনকে ইলি তুম ইসি চেক আং তুক পতে আহেন উপ দাপু
1: আহক ল
0: কে ফো হেন উপ চেক আহেন উপ এ বুলুকা হেন উপ বুলুকা হেন উপ মঙ্গে আকো কিচু তা চুমে পিক দক থু জক দ থুলাং হেন উপ দ থুলাং লাপেন কে চেক আহেন উপ দো লাসি চেক কে কাচেরাপ লক মানে চেরাপ পামিলো ইলি তুম কে চুপেন সেং লক আহেম আরিত চুকিম চোরাং ইলি তুম আচাকি আবুরু পেন চেং লক আং তন পেন হেতামে ইলি তুমকে চেক পেন চেরাব লক কার বিয়া খাই চেরাব লক পিনং চর কিছু ফেজো আনতা
1: নন ইং ডেং সিয়াল মাবা তাং তেলা আরং আজে হুত ইলি তুম আজু তাং কে পচু ন হুত হালা বং সোত ইলি তুম চেক ইং হিন পেন কে চেরাব পালাম থেতা মা সব সো জং নামি মা
0: কালা আরং আজে হুত ইলি তুম চেক ইং হিন পেন কাচেরাব থেতা আথেমা বিসারালাম চমাংকান কেদুন চমাংকান কেদুন পুলতাং তে ইলি তুম আরং পেন দুন প হাওলা আচমাংকান তুম আরং হালা দাক ইলি তুম দু নতাং তে বহা কে দো হেম দুজি বহা কে দো পেন হালা চমকান হেম রং গেতং পুলি তুম দুজি রং গেতং পেন আফ্রাং সি বাং কিলি তুম জাম্বলি থন মতে সেরা থন বসি পুলো হালা সোলং তুম মে ঠেং তম সুইক ঠেং তম পুসি পুলো লা সুইক ঠেং তম তা হালা সুহুত বাং কে লা পানা লাইট বা মেন্টাল লাইট তা বেদা তাই মেনে আসি মে ঠেং তম কে দুজি লা কে কে ফু কে পাকরেং তাং আমি পেনসিলি তুম মান পাকার পনসি রিসো জাং জা পনজি হালা ইসি ন লা পেন হালা ইলি তুমা সেরমুনা আথন মতে জাম্বলি আথন লা ক্লেং সারপু বাং কে পারতিং পন হুত চেং আর মুং আলং পাচিং বার দুন দাক মুড়ি জাং কেক দুজি মুড়ি টং পু দুজি লা হেতামে হালা টং পু বাং কাপ্রেক ল সেটা আমুড়ি লং কে সয় বাং কে লতা চেক ইং হিন পেনসিলি তুম কে চেরাপ লাসে আরং আজি লং তা দো ওয়েক ল সো ইক থেং তম পেন চেং লক আমুড়ি টং পু মুড়ি জাং কেক আন হেতামে ইলি তুম চেক ইং হিন পেনসি কে চেরাপ
1: আনতে মুনি রাকায় লং কে আদন আরাব কে দোনাং কক জে পচ পাংরি পাং দোন লামদা দক
0: কালাং
1: আদা মাসার কাং থুরন জে হুরা দক
0: কালাং
1: লা পুসন হুদ বাং ইদি তুম পিচুন জি মতে লা বংসো জু তাং থুর জি লু পুতাং তে লা বংসো জু তাং কে পাচুন হুদ বাং চেক হিন কা চেরাপ কো পুয়ান
0: আদা মাসার লা কে মুনি রাকাই লং কে কা চেরাপ লক ল লা সং দেং কে লা কে লেবেক জি আনু তিন আকাই লং তা লা সি আদা মাসার লং ইদি তুম সোয়ার লো হেম কে হাং দাম কে দাম ইলি তুম আলা মাসার কে দাম লো পুলো তাং তে হালা ডাক্তা ইলি তুম আবং ক্রক বং চিন পেন চেং লাম দেট কাদু কবি চক দেট কেবাং আর্নি আজু দো কক লো বিসারালাম পুথার নি কেবাং আর্নি বাংকে আলাং লি তুম তা বাংসো আসু পিয়ে ফান আসু পিয়ে ফান বুরং মাথা দুঞ্জি হালা সো বুর কে মাথা লং তামে আলাং লি তুম লাসো চেক ইং হিন কে আলাং লি তুম পুথত আলাং পং এনাং পো আং হো এনাং পো পাকলু পো লাসি হালা দাক হেতামে এলাং লিতুম লা পুসনজি আং হয় এলাং পং পাকলো

0: ඒය අකහමනි ගුවහතේ මොහබහු.
1: আকাশবাণীত বিজ্ঞাপন দিয়ক অগণিত শ্রোতার কাক সাপক
2: আওয়ার ভয়েস গেটস ইউ হার্ড এভরিওয়্যার
1: বিজ্ঞাপন জনসাধারণক সজাগ কৰিবলৈ আৰু সরকারি আসনির বিষয়ে অবগত কৰাবলৈ আমাৰ ফোন নম্বরটি হৈছে
2: 6900453528
1: আকাশবাণী গুৱাহাটী সর্বক্ষণ সর্বত্র আপোনাৰ সৈতে।

ভারতীয় দর্শনেষু বিশেষত আস্তিকদর্শনেষু বেদান্তদর্শনম অতীব জনপ্রিয়ম সুপ্রসিদ্ধঞ্চ বর্ততে ইতি সমেষাং সুবিদিতম অস্তি। বাদরায়ণ এব বেদান্তদর্শনস্য প্রতিষ্ঠাতা, তৎকৃতম বেদান্তসূত্রমেব অস্য দর্শনস্য প্রথমম প্রধানঞ্চ শাস্ত্রম বর্ততে। এতৎস বেদান্তসূত্রম বহুভীর ভাষ্যকার হই স্বস্ব মতপোষণ দ্বারা ব্যাখ্যাতম অস্তি। অস্য তাবৎ বেদান্তদর্শনস্য মূলম আধারো বা বেদ এব বর্ততে। অর্থাৎ বেদান্তস্য মূলম বেদ এব বিদ্যতে। কথম বা বিদ্যতে ইতি প্রশ্নস্য সমাধানে বেদ বেদান্ত ইতি শব্দদ্বয়স্য অর্থ সম্যগ্ভাবেন বিজ্ঞেয়ঃ। কো বা বেদনামধেয়ঃ অস্মিন বিষয়ে এবং জ্ঞায়তে। প্রত্যক্ষেনান্বিত্যা বা ইয়স্তু পায়ন বিদ্যতে এনম বিদন্তি বেদেন তস্মাৎ বেদস্য বেদতা ইতি। অপরমপি একম লক্ষণম তাবৎ এবম ইষ্টপ্রাপ্তি অনিষ্ট পরিহারোর অলৌকিকম উপায়ম যোগন্থ বেদয়তি স বেদ ইতি। জ্ঞানার্থক বিদ্ধাতুঃ অচ্প্রত্যয়েন বেদ শব্দৌ নিষ্পন্নঃ। অতএব বেদস্য অর্থ জ্ঞানম। তত্র কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড ভেদেন বেদৌ দ্বিধা বিভজ্যতে। কর্মকাণ্ড ভাগে তাবৎ মন্ত্রব্রাহ্মণের অন্তর্ভাব, আরণ্যকোপনিষদ অন্তর্ভুক্তিরস্তি জ্ঞানকাণ্ড ভাগে। অতএব বেদস্য মন্ত্রাদি ভাগ চতুষ্টয়মস্তি। এতেষু ভাগেষু উপনিষদস্তি অন্তিমো ভাগ। বেদস্য অন্তিমো অথবা অন্তর্ভাগ অস্তি ইতি কৃত্বা উপনিষদ ভবতি বেদান্তঃ। তস্মাৎ উপনিষদিত্বনেন বেদান্তৌ বোধ্যতে। এতস্মিন বিষয়ে বেদান্তসার নামকে গ্রন্থে গ্রন্থকারেণ ভণিতম বেদান্ত নাম উপনিষদ প্রমাণমিতি। বেদান্ত নাম তাবৎ দর্শনম। ভারতীয় দর্শন সম্প্রদায়ানাম প্রাদুর্ভাব উপনিষদ এব সঞ্জাতঃ। দর্শন সম্প্রদায়ানাম মধ্যে বেদান্ত দর্শনম অতীব প্রখ্যাতম জনসমাজে। বেদান্তস্য আধারো মূলম বা তাবৎ বেদ এব। বেদান্তস্য প্রতিপাদ্য বিষয়স্তাবৎ ব্রহ্ম, তদেব প্রতিপাদিতম বেদান্তসূত্রস্য প্রথমে সূত্রে অর্থাৎ অথাতো ব্রহ্মজিজ্ঞাসা ইত্যত্র। ইদমেব ব্রহ্ম উপনিষদ বিষয়ঃ। কিমিদম ব্রহ্ম নাম? ব্রহ্ম স্বরূপত স্তথস্থ ভেদেন দ্বিবিধ লক্ষণেন লক্ষিতম। স্বরূপলক্ষণম নাম মুখ্যম লক্ষণম। অস্য উদাহরণম যথা সত্যম জ্ঞানম অনন্তম ব্রহ্ম ইতি। অর্থাৎ সত্যস্বরূপম জ্ঞানস্বরূপম অনন্তস্বরূপম ব্রহ্ম। এতত্রয়ম সচ্চিদানন্দম ব্রহ্ম ইত্যুচ্যতে। অর্থাৎ ব্রহ্ম সত চিত আনন্দম চ। তথা হি শ্রূয়তে অস্তি ভাতি প্রিয়ম রূপম নাম সত্যংশ পঞ্চকম আদ্যত্রয়ম ব্রহ্মরূপম জগদ্রূপম ততদ্বয়ম ইতি। ব্রহ্মণঃ নাম রূপম স নাস্তি। জাগতিক বস্তু নামেব বিষয়নাম বা রূপম বিদ্যতে। অস্মিন শ্লোকে অস্তিপদম সৎসূচকম ভাতিপদম চিৎসূচকম প্রিয়পদঞ্চ আনন্দসূচকম। ব্রহ্মণঃ ততস্থলক্ষণম তু গৌণম লক্ষণম ভবতি। তল্লক্ষণম তাবৎ এবমস্তি যাবল্লক্ষ্যকালম অনবস্থিতত্বে সতি যদ্ব্যবর্তকম তদেব ইতি। বেদান্তসূত্রস্য জন্মাদ্যস্য যত ইতি দ্বিতীয় সূত্রে ততস্থলক্ষণম সূচিতমস্তি। সৃষ্টিস্থিতিলয়ঃ অস্য জগতঃ যস্মাদ্ভবতি তদেব নাম ব্রহ্ম। সূত্রেস্মিন আদিশব্দেন স্থিতিলয়োর অন্তর্ভাবঃ। অনেন ব্রহ্মণঃ জগৎকারণত্বম প্রতিপাদিতম।